0: ওকে ওকে মুন্ডি, তুষে আকো নোম্বা। সরি বাচে, বুঝেন পেসে মাফ কোকুলান শাহিয়া।
1: বাত্রেজালা, মানে ফুমা ফুমা সানা পানসে, বুঝে মুম্বি আলি ফিয়া বুইনো।
0: ও, মুম্বি আলি ফিয়া বুইনো, আলে শুপা ফি পাকুলালা, পান্তু মুবিলি না উকাবা, আলে লুকা কোন পানোন। ও
1: মুবিলি ও কুকাবা, নো কুলুকা, মুলে টেন্টালা কোন। আলে হুম ফুই কোয়া কাবা, এলো তাকু এটেনা মাকা। Tien tumutwale ku chipatala nomba lini. Na kwa tefishi bilo fya malaria.
0: Nomba anga meeting.
1: Ukumu ndapa kuli malaria. Nomba eko wa papamulu pafya kula ndapo pali meeting. Ukukuloku ndapwa kula vika umweo mkayofi uwa mwana ushirafikisha imiaka ya kufyalua isano.
0: Iyele sawandi. Inesha ishibefyo. Na atasha pakupingu lapo wangu. Tieni nomba lini.
2: Malaria ile paya mkwangu fyanya. Ngachakutila umwana wenu umubili ulekaba. Kabiyeni kuchipatala mupepi ukwabulo kupose nshita.
3: Imbila, aba chimiletela abatangata pafyabumi ukubombela pamona ba Development Media International.